0: ছবি সার্বজনীন হওয়ার পরে গণমাধ্যম সহ আলোচনা কালে বৈষ্ণব এখন প্রস্তাবিত পরামর্শবলী এআই এবং সাইবর সুরক্ষা সহ এ ক্ষেত্রের আহ্বানগুড়ির মোকাবিলা উপরে ধ্যান কেন্দ্রীভূত হব। এআই র সুফল সমস্ত নিকটে পৌঁছাইবা এই পরামর্শবলী উপযোগী সাব্যস্ত হব। এথিপাই বিশ্বব্যাঙ্ক সহ মিলিত ভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা উপরে ব্যাপক গবেষণা করা যাইছি বলি শ্রী বৈষ্ণব কহিছন্তি। কৃষি, স্বাস্থ্যসেবা এবং শিক্ষাভলি ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমতার সঠিক উপযোগ সমস্ত পাখে সুফল প্রদান করা বলে শ্রী বৈষ্ণব আশাব্যক্ত করেছেন। এই অবসরের শ্রী বৈষ্ণব স্টার্টআপ, শিক্ষাক্ষেত্র, নবসৃজন তথা ছাত্রছাত্রী কৃত্রিম বুদ্ধিমত্তা অধিক সুলভ করা উপরে সরকার অঙ্গীকারবদ্ধতা উপরে আলোকপাত করেছেন।
1: वर्ल्ड बैंक के साथ मिलकर एक एक्सटेंसिव स्टडी की गई है, किस तरह से समाज के उन वर्गों को एआई का बेनिफिट मिले जो नॉर्मली टेक्नोलॉजी से वंचित रहते थे। जिस तरह से माननीय प्रधानमंत्री जी ने हमेशा टेक्नोलॉजी को डेमोक्रेटाइज करने का एक मार्गदर्शन दिया है, उसी भावना के साथ कई ऐसे एग्जाम्पल, जैसे किसानों के लिए एक एक्सपेरिमेंट बहुत अच्छा हुआ है एआई का, जिसमें 40% के आसपास यील्ड बढ़ी है और पानी का उपयोग कम हुआ और साथ ही साथ फर्टिलाइजर का रिक्वायरमेंट भी कम हुआ।
0: কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সাধারণ প্রশাসন আইন 2026 গতকালি ঠার দেশব্যাপী লাগু করা যাইছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পক্ষ জারি করা যাইথিবা বিজ্ঞপ্তিরে এই সূচনা দিয়া যাইছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গত এপ্রিল 9 তারিখে এথিলাগি নিজের স্বীকৃতি প্রদান করেছেন। এই আইন অনুযায়ী কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর মহানিরীক্ষক পাহিয়ার মোট পদর 50%, অতিরিক্ত মহানির্দেশক পদর অতিকমে 67% এবং স্বতন্ত্র মহানির্দেশক ও মহানির্দেশকর সমস্ত পদগুড়ি ভারতীয় পুলিশ সেবা অধিকারী দ্বারা ডেপুটেসন মাধ্যমে পূরণ করা যাবার ব্যবস্থা রয়েছে। আপনার সম্বাদ শুণুচার আকাশবাণী। অযোধ্যার রাম মন্দির সভ্যতাগত চেতনার পুনর্জাগরণের প্রতীক বলে জনমত প্রকাশ পাইছে। প্রায় 500 বর্ষ পরে অযোধ্যার পবিত্র ভূমিরে সভ্যতা নিজের উপযুক্ত স্থান পাইছে বলে বিশ্বাস করা যায়। 5 শতাব্দী ধরে হিন্দু মানে রামজন্ম হইতিবা স্থানক পুনরুদ্ধার করিবা লাগি অপেক্ষা করিথিলে। 100 কোটি লোকঙ্কর বিশ্বাসর কেন্দ্রবিন্দু ভাবে পরিচিত অযোধ্যার মন্দির নির্মাণ লাগি প্রতিশ্রুতি পিঢ়ি পরে পিঢ়ি ধরে চালি আসিলা। এ সম্পর্কিত মামলা 70 বর্ষ ধরে আদালতে অচল অবস্থায় পড়ে রয়েছিল। তবে যুক্তি পরিবর্তে ভিত্তিভূমি প্রস্তুত করা, আদালত রায় গ্রহণ করা, শান্তি বজায় রাখা এবং উত্তেজনাক এড়াইবা দিগরে প্রত্যেক পক্ষক নিবেদন করা লা নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্র সরকার উত্তর। আদালত এ সম্পর্কিত রায় শান্তিপূর্ণভাবে গ্রহণ করা যাইথিবা প্রক্রিয়া সমস্ত আশ্চর্য করেছিলা এবং এথিলে কোনসি হিংসাকাণ্ড মধ্যে ঘটিনথিলা। 2024 জানুয়ারি 22 তারিখে অযোধ্যা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা সমারোহ অনুষ্ঠিত হয়েছিল এবং 2025 নভেম্বরে ধ্বজারোহণ সমেত মন্দিরের কার্য সমাপ্ত হয়েছিল। প্রাণ প্রতিষ্ঠা সমারোহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেঠার আয়োজিত জনসমাবেশে উদ্বোধন দিয়ে রাম মন্দিরের এই প্রতিষ্ঠা বসুধৈব কুটুম্বকমর প্রতিষ্ঠা বলে মতব্যক্ত করে এদারা রামঙ্ক রূপরে ভারতীয় সংস্কৃতি প্রতি অতুট বিশ্বাসের প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল বলে প্রধানমন্ত্রী কহিলে।
2: রাম লালা কি প্রতিষ্ঠা বসুধৈব কুটুম্বকম কে বিচার কি ভি প্রতিষ্ঠা আজ অযোধ্যা মে কেবল শ্রী রাম কে বিগ্রহ রূপ কি প্রাণ প্রতিষ্ঠা নহি হুই হে ইয়ে শ্রী রাম কে রূপ মে সাক্ষাৎ ভারতীয় সংস্কৃতি কে প্রতি অটুট বিশ্বাস কি ভি প্রাণ প্রতিষ্ঠা হয় ये साक्षात मानवीय मूल्यों और सर्वोच्च आदर्शों की भी प्राण प्रतिष्ठा है।
0: বিদেশী কর্মচারী লাগি আমেরিকীয় কোম্পানিগুড়ি পক্ষ গ্রিন কার্ড উপলব্ধ করাইবার ব্যবস্থা প্রেম যোজনা 8টি প্রমুখ বৈষয়িক জ্ঞানকৌশল এবং আউটসোর্সিং কোম্পানি লাগি ট্রম্প প্রশাসন পক্ষ স্থগিত রাখাইছে। এই কোম্পানিগুড়ি হেলা ভারতীয় কোম্পানি ইনফোসিস, টিসিএস, উইপ্রো এবং এচসিএল সমেত বহুরাষ্ট্রীয় কোম্পানি কগ্নিজান্ট, কাপজেমিনি, মাইক্রোসফট ও অ্যাডব। সম্পৃক্ত কোম্পানিগুড়ি উপরে বর্তমান ফেডেরাল তদন্ত চালু রয়েছে দৃষ্টি এভাবে পদক্ষেপ নিয়েছে বলে যুক্তরাষ্ট্র আমেরিকা শ্রম সচিব কিত সোন্ডেরিং কহিছন্তি। এই কোম্পানিগুড়ি স্বল্প বেতনরে আমেরিকীয় কর্মচারী বদলরে বিদেশী কর্মচারী কার্য দেওয়া সম্পর্কে উপরাষ্ট্রপতি জে ডি ভান্স অভিযোগ করেছেন। রিয়াদ্র

আন্তর্জাতিক বিমানবন্দর এবং কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর উপরে গত কিছুদিন মধ্যে করা যাইথিবা আক্রমণ দ্বারা সাধারণ নাগরিকঙ্কর মৃতাহত ঘটনাকু ভারত নিন্দা করেছে। বৈদেশিক মন্ত্রণালয় পক্ষরু এ সম্পর্কে জারি করা যাইথিবা বিবৃতিরে কুহাযাইছি, সাধারণ ভিত্তিভূমিকু লক্ষ্য করি করা যাউথিবা এভলি আক্রমণ কদাপি গ্রহণীয় নুহে। মৃতকঙ্ক পরিবারবর্গ প্রতি সমবেদনা জনাইবা সহিত সাউদি আরবর সরকার এবং নাগরিকঙ্ক সহিত এভলি বিপদ সময়রে ভারত দৃঢ়ভাবে ছিড়া হইছি বলি মন্ত্রণালয় কহিছে। এই পরিপ্রেক্ষিতে রিয়াদস্থিত ভারতীয় দূতাবাস পক্ষরু সাউদি আরবরে রহুতিবা ভারতীয় মানে অধিক সতর্ক রহিবা সহিত অতি আবশ্যক নথিলে বাহারকু ন যিবা লাগি পরামর্শ দিয়া যাইছে। সাউদি আরবর বিভিন্ন বিমানবন্দর উপরে হাউতিমানে ক্ষেপণাস্ত্র আক্রমণ করিথিবা দাবি করিছন্তি। এথিসহিত সাউদি তৈল কেন্দ্র এবং বিমানবন্দরর শ্রমিকমানে দূরেই রহিবা লাগি হাউতিমানক পক্ষরু সতর্ক করাযাইছি। অন্যপক্ষে সাউদি নেতৃত্বাধীন মেন্ট পক্ষরু তিনোটি বালিষ্টিক ক্ষেপণাস্ত্রকু নষ্ট করাযাইথিবা দাবি করাযাইছি। ভারত ও ওয়েস্টইন্ডিজ চলিত পুরুষ টি টোয়েন্টি ক্রিকেট সিরিজর দ্বিতীয় ম্যাচ আজ রাঞ্চিঠারে খেলাযিব। সন্ধ্যা সাতটার এই ম্যাচ আরম্ভ হব। লক্ষ্ণৌঠারে অনুষ্ঠিত প্রথম ম্যাচে ভারত আট উইকেটে ওয়েস্টইন্ডিজকে পরাস্ত করে সিরিজের এক শূন্যে আগুয়া রয়েছে। পূর্বরু উভয় দল মধ্যে খেলাযাইথিবা দিনিকিয়া আন্তর্জাতিক সিরিজকে ভারত 2-1 অক্তিয়ার করেছে। মুখ্য সংবাদগুলিক পুনি থরে নয়াদিল্লিরে জারি রহিথিবা মহিলা এবং শিশু বিকাশ বিভাগীয় সম্মেলনের বুদ্ধিমতার সুফল সমস্ত নাগরিকঙ্ক নিকটে পৌঁছাইবা উদ্দেশ্যে আসন্তা নভেম্বর সুদ্ধা সরকার প্রকাশ করবে এক পরামর্শবলী। বিদেশী কর্মচারীক লাগি আমেরিকীয় কোম্পানিগুড়িক পক্ষরু গ্রিন কার্ড উপলব্ধ করাইবার ব্যবস্থা প্রেম যোজনাকু আটটি প্রমুখ কোম্পানি লাগি স্থগিত রাখিছন্তি ট্রম্প প্রশাসন। এবং ভারত ওয়েস্টইন্ডিজ দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ আজি খেলাযিব রাঞ্চিরে। সংবাদ শেষ হলা।

0: এইচআইভি ব্যাপিবার চারোটি কারণ রয়েছে, যেপরিক সুরক্ষা বিহীন যৌন সম্পর্ক, এইচআইভি পজিটিভ মাঙ্ক ঠারু তাঙ্ক শিশুক ব্যবহৃত ছুঞ্চি কিংবা সিরিঞ্জ ব্যবহার করা, এইচআইভি সংক্রমিত রক্ত কিংবা রক্ত উৎপাদনরু সঞ্চার নেওয়া।
1: এইচআইভি ভলি মারাত্মক সংক্রমণরু বঞ্চিবা পাই সতর্কতা অবলম্বন করন্তু। এইচআইভি সম্বন্ধীয় সতর্কতা সূচনা, অনলাইন পরামর্শ ও সহায়তা পাই 1097 কো কল করন্তু কিংবা www.breakfreeindia.org কো ভিজিট করন্তু।
0: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জন হিতরে জারি।
2: এ শুনুচ, ঝিও বাহাগর এ পর্যন্ত গহনা কিনা হেলানি।
3: আরে মো সাঙ্গ কহুতলা নান্ডু ভাই গহনা দোকানর কথা।
2: নান্ডু ভাই গহনা দোকান সেটি সব ঠিকঠাক মিলিব তো?
3: হ্যাঁ, নান্ডু ভাই গহনা দোকানরু সবু গহনা আনিবা। সেটে পরা সরকারি স্বীকৃতিপ্রাপ্ত 916 হলমার্ক চিহ্ন HUID কোড নম্বর থিবা গহনা মিলুচি।
2: তাহলে তো বড়িয়া কথা।
3: হ্যাঁ আজ্ঞা, হলমার্ক গহনা কিনন্তু নান্ডু।

0: ভাই গহনা দোকান কুচাই বস স্ট্যান্ড, মোবাইল নম্বর 9437112459।
1: এক জানুয়ারী 1951 মসিহারে মহারাষ্ট্রর মুরুদঠারে তাঁকর জন্ম। হিন্দি সিনেমার পাদ দিয়ে সে 1978 মসিহারে গমন চলচ্চিত্র মাধ্যমে। তাঁকর বহু চর্চিত চলচ্চিত্রগুড়িক অঙ্কুশ, পরিন্দা, ক্রান্তিবীর এবং অগ্নিসাক্ষী। চলন্তু না অগ্নিসাক্ষী চলচ্চিত্রর এই গীতটি শুনিবা।

0: মা আদ্যাশক্তি করুণাময়ী করুণার মমতার অঞ্চল সে পাতি দিয়েছেন জগতর কল্যাণ পাইঁ। সেইথিপাইঁ আজি লক্ষ লক্ষ ভক্ত গভীর বিশ্বাস নেই ভারতর কোণ অনুকোণর ধাই আসছন্তি গঞ্জামর আরাধ্য দেবী এই তারাতারিণী পীঠক। এয়াই হচ্ছে মাঙ্ক করুণার মহিমা, তাহাই হচ্ছে তাঙ্কর মমতার আশীর্বাদ। আসন্তু মা তারাতারিণীকে প্রার্থনা করিবা পাইঁ। এবং এবং তোয়া কার্যং মস্মত বৈরী বিনাশনম মস্মত বৈরী বিনাশনম ওং শান্তি ওং শান্তি ওং শান্তি।
1: পীঠ পরিক্রমা রিলে করে প্রচার কলু আকাশবাণী কটক কেন্দ্রর আকাশবাণী বারিপদা শ্রোতাবন্ধু স্টুডিও ঘড়ি সময় বর্তমান সকাল 8:45 পুঁ আউথরে স্বাগত করুছু আপনার গীতাঞ্জলি কার্যক্রম পরিসরক। নানা পাটেকর একাধারে জনে অভিনেতা, চরিত্র অভিনেতা তথা খলনায়ক লে প্রকৃতরে কলাকারর কেবে মৃত্যু হুয়ে না। অজর অমর তাঙ্কর সে গুরু গম্ভীর স্বর, নিখুণ অভিনয় এবং সরল জীবনযাপন

এতবেলে পর্যন্ত কার্যক্রম রিলে করে প্রচার করলু আকাশবাণী দিল্লি রু আকাশবাণী বারিপদা শ্রোতাবন্ধু স্টুডিও ঘড়ি সময় বর্তমান মধ্যাহ্ন 12টা আরম্ভ করুছু চহলা কার্যক্রম আজ এতে শুণন্তু চাঙ্গু গীত পরিবেশন করেছেন শিল্পী প্রতাপচন্দ্র বিশ্বাল এবং সাথী

0: অজানা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু।
1: আকাশবাণী কটক প্রচার করুছু বনানী।

শ্রোতা বন্ধু, এই পরিপ্রেক্ষিতে আজি বনানী কার্যক্রমে রয়েছে এক যুগোপযোগী আলোচনা। আলোচনার বিষয় হচ্ছে বন্যজন্তু সংরক্ষণ। এই সম্পর্ক

0: মানে চিনি আর উষা কোম্পানির ইলেকট্রিক ফ্যান, উষার সিলাই মেসিন, টুলু উষা কমেন্ড গ্রিপস, হন্ডা কোম্পানির পম্পসেট, জেট সমরসিবল মনোব্লক আর হন্ডা কোম্পানির জেনেটর পম্পসেট, পাওয়ার উইডর, ঘাস কটা যন্ত্র, পেট্রোল ডিজেল কেরোসিন পম্পসেট রে 10,000 পর্যন্ত এবং হন্ডা পাওয়ার উইডর রে 30,000 পর্যন্ত সরকারি রিহাতি সহিত জেটে সবু রকম সুবিধা মিলুচি।
1: কেটে মিলুচি হেতে সুবিধা
2: জানি ন কি হো, বারিপদার অতি পরিচিত দোকান পরা
3: ঠিকনা হউচি মেসার্স বাবুলাল অগরওয়ালা মেইন ট্রাফিক স্কয়ার তিনিকুনিয়া ছক বারিপদা।
1: তাহলে যা না কি কৌচ,
2: চালো।
4: ভাই এ মহঙ্গা যোগকু ইলেকট্রিক বিল ভারি টেনশন দৌচি।
5: কাই তু জানিনু সরকারঙ্କ পিএম সূর্যঘর ইউএলএ মডেলরে বিজুলি বিল চিন্তারু মুক্তি মাত্র 5,000 টঙ্কারে, এক কিলোওয়াট ঘরোই উপভোক্তা মাত্র 5,000 টঙ্কারে ছাত উপরে সোলার ব্যবস্থা করি বর্ষকু 5,000 টঙ্কা যাই সঞ্চয় করি পারিবে। তো আউ ডেরি কাহিকি, অধিক জানিবা পাই TPNODL অফিস নহলে গ্রাহক সেবা নম্বর 1800-3456-718 কিংবা 1912 রে যোগাযোগ কর।
6: ଶେଷରେ କଣ୍ଠଶିଳ୍ପୀ ପ୍ରଶାନ୍ତ ଗାଇଛନ୍ତି ଶୀର୍ଷାନନ୍ଦ ଦାସ କାନୁନଙ୍କ ରଚନାରୁ।

ভগবান এই যে পবিত্র মঙ্গলদায়িনী গঙ্গা মাতাঙ্কর কূলরে অবস্থান করে সুন্দর গ্রামটি তার নামটি কেমন কোণ তার নাম কবি প্রমাণ দেওয়া গলে।